0: আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন ও সঙ্গে সাথে
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার শ্রোতাবন্ধু, গতকাল 29শে জুন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রা বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে 108 কলস পবিত্র জলে মহাস্নান করানো হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি এবং পূর্ণ স্নান দর্শনে ভক্তের জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয়। স্কন্দপুরাণ অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্যুম্নই প্রথম এই স্নানযাত্রার আয়োজন করেছিলেন। পুরাণ মতে স্বয়ং প্রভু জগন্নাথ মহারাজ ইন্দ্রদ্যুম্নকে আদেশ দিয়েছিলেন তার আবির্ভাব তিথিতে যেন বাইরে মণ্ডপে এনে স্নান করানো হয়। স্নানযাত্রার দিন সকালে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার বিগ্রহ মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে বিশেষভাবে নির্মিত স্নান মণ্ডপে আনা হয়। পুরীতে জগন্নাথ দেবের স্নানের জন্য রয়েছে সোনকুয়া নামে একটি কুয়ো। সেখানে কখনো সূর্যের আলো পড়েনি। এই কুয়ো থেকে জল আনার সময় পুরোহিত ও সেবকগণ মুখে কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে নিঃশ্বাসের দ্বারা এই পবিত্র জল দূষিত না হয়। তারপর সেই জল 108টি সোনার কলসে ভরে চন্দন, তুলসী, গঙ্গাজল, কাঁচা দুধ ও ভেষজ উপাদান মিশিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতাদের মহাস্নান করানো হয়। স্নান দর্শনের জন্য লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। বিশ্বাস করা হয় এই দৃশ্য এই পূর্ণ স্নান দর্শনে জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয়। স্নানের পর সন্ধেবেলা ভগবান জগন্নাথ ও বলরামকে গণেশের রূপে সাজানো হয় যা গজবেশ নামে পরিচিত এবং দেবী সুভদ্রাকে পদ্মবেশে সজ্জিত করা হয়। স্নানযাত্রার পর প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপন একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনুসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার সরাসরি দর্শন পান না এবং তাদের জন্য মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয়। অনুসরকাল প্রায় 15 দিন স্থায়ী হয়। অনুসর পর্ব শেষে দেবতারা নবযৌবন রূপে ভক্তদের দর্শন দেন যা নবযৌবন দর্শন নামে পরিচিত। এরপর এবছর 16 জুলাই 2026 বৃহস্পতিবার মহাসমারোহে রথযাত্রা অনুষ্ঠিত হবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিনটি আলাদা আলাদা রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। 7 দিন পর উল্টো রথে তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। স্নানযাত্রা তাই রথযাত্রার পূর্ববর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার এবং এর বিশেষ আধ্যাত্মিক মহিমাও রয়েছে। শ্রোতাবন্ধু, এখন আপনারা শুনবেন নজরুলগীতি।

শুনছিলেন নজরুল গীতি, কণ্ঠে ইন্দ্রাণী সেন। শ্রোতা বন্ধু, প্রত্যেক বাবা মা চান তার সন্তান যেন শারীরিকভাবে শক্তিশালী থাকে এবং পাশাপাশি মানসিক দিক থেকেও বুদ্ধিদীপ্ত হয়। এর জন্য বাচ্চাদের খাবারের তালিকায় নজর দেওয়া খুবই জরুরি। শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যকর খাবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুষম খাদ্য অত্যন্ত জরুরি। খাদ্য তালিকায় ডিম, মাছ, সবুজ শাকসবজি, দুধ এবং বাদাম রাখলে তা শিশুর দ্রুত বৃদ্ধি এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। শিশুর সার্বিক পুষ্টি নিশ্চিত করতে যেসব খাবারগুলি অত্যন্ত কার্যকারী, যেমন ডিম, ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন বি এবং কলিন, যা শিশুর মস্তিষ্কের কোষ ও স্মৃতিশক্তি গঠনে সহায়তা করে। মাছ, বিশেষ করে তৈলাক্ত মাছ, এতে স্যামন, সাইউন বা দেশি মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস। এটি শিশুর মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা এবং বুদ্ধিমত্তা বাড়ায়। দুধ ও দই ক্যালসিয়াম ও ভিটামিন ডির প্রধান উৎস, যা শিশুর হাড় মজবুত এবং লম্বা হতে সাহায্য করে। সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক ও ব্রোকলি, আয়রন, ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, মস্তিষ্কের টিস্যুকে রক্ষা করে। বাদাম, বীজ ও বিভিন্ন ধরনের ডাল, বিশেষ করে আখরোট ও তিসি, চিয়াসিড বীজ স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও জিঙ্ক, ভিটামিন ই জন্য ভালো উৎস। স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্কের কোষ রক্ষা করে, শক্তি বজায় রাখে, মনোযোগ ও শেখার মতো ক্ষমতা বাড়াতে সহায়ক। আর বিভিন্ন ধরনের ডাল প্রোটিন, আয়রন ও ফলিক অ্যাসিডের ভালো উৎস। ফলমূলের মধ্যে বিশেষ করে কলা, বেরি জাতীয় ফল দিন শিশুকে। এসব প্রাকৃতিক চিনি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবে সে, এবং ফলের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। স্মৃতিশক্তি ও কোষ সংযোগ উন্নত করতে সহায়ক। আবার শস্যদানা বা ওটস, লাল চাল বা ব্রাউন চাল শরীরের শক্তির যোগান দেয় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। আপনার সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অন্যতম সেরা উপায় হল সঠিক পুষ্টি প্রদান করা। তাদের দৈনন্দিন খাবারে মস্তিষ্ক উত্তেজক খাবারগুলো অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে তাদের জ্ঞানীয় ক্ষমতা বিকশিত হয়। মনে রাখবেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বাড়ি থেকেই শুরু হয়। আপনার সন্তানদের একটি বুদ্ধিমান ও স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য আপনি তাদের কাছে আদর্শ হয়ে উঠুন। শ্রোতাবন্ধু, এখন আপনারা শুনবেন আরও একটি নজরুলগীতি।

শ্রোতা বন্ধু, শুনছিলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে নজরুল গীতি। মিশন বাৎসল্য হল ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প। এর মূল লক্ষ্য হল কঠিন পরিস্থিতিতে থাকা শিশুদের সামগ্রিক সুরক্ষা, কল্যাণ ও বিকাশ নিশ্চিত করা এবং পারিবারিক পরিবেশে তাদের বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া। জেলা পর্যায়ে এই প্রকল্পের কাজগুলি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বা জেলা শিশু সুরক্ষা ইউনিটের মাধ্যমে পরিচালিত হয়। এই যোজনার অধীনে জেলা স্তরে যে প্রধান সুবিধা ও পরিষেবাগুলি সেগুলি হল আর্থিক সহায়তা ও স্পন্সরশিপ, যেমন যেসব শিশু চরম আর্থিক কষ্টে আছে বা যাদের পরিবারের পক্ষে শিশুদের মৌলিক চাহিদা মেটানো সম্ভব নয় তাদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। শিশুদের যত্ন ও সুরক্ষার বিষয়গুলি দেখার জন্য প্রতিটি জেলায় শিশু কল্যাণ কমিটি কাজ করে। চাইল্ড কেয়ার ইনস্টিটিউট যেসব শিশু পুরোপুরি অনাথ তাদের জন্য নিরাপদ আশ্রয়, খাবার ও শিক্ষার ব্যবস্থা করা হয়। যেসব শিশু নিজেদের পরিবারে থাকতে পারে না তাদের সাময়িকভাবে অন্য কোনো উপযুক্ত পরিবারের কাছে সুরক্ষিত আশ্রমে রাখার ব্যবস্থা। 18 বছর বয়স হওয়ার পর চাইল্ড কেয়ার ইনস্টিটিউট থেকে বেরিয়ে আসা শিশুদের স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক ও আইনি সহায়তা দেওয়া হয়। প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং সুবিধা পাওয়ার জন্য আপনি ভারত সরকারের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে পারেন। এছাড়া আপনার স্থানীয় ব্লক বা জেলা শিশু সুরক্ষা অফিসে যোগাযোগ করতে পারেন। আপনি যদি নির্দিষ্ট কোনো জেলা বা রাজ্যের জন্য আবেদন নিয়মাবলী বা অফিসিয়াল যোগাযোগের ঠিকানা জানতে চান, তবে আপনার

শ্রোতা বন্ধুরা, আজ হলো আন্তর্জাতিক গ্রহাণু দিবস বা আন্তর্জাতিক ক্ষুদ্র গ্রহ দিবস। প্রতি বছর 30শে জুন বিশ্বজুড়ে পালিত হয় এই দিবস। মহাকাশে ছুটে চলা পাথুরে পিণ্ড বা গ্রহাণুগুলোর বৈজ্ঞানিক গুরুত্ব, সৌরজগতের ইতিহাস এবং এগুলোর কারণে পৃথিবীর সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্যই এই দিনটি পালন করা হয়। তবে আন্তর্জাতিক গ্রহাণু দিবস কী? আন্তর্জাতিক গ্রহাণু দিবস হলো

0: একটি বৈশ্বিক জনসচেতনতামূলক কর্মসূচি। জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃত এই দিনটি প্রতি বছর সাধারণ মানুষকে মহাজাগতিক বস্তুর প্রভাব থেকে পৃথিবী রক্ষা করার প্রয়োজনীয়তা এবং মহাকাশ বিজ্ঞানের অগ্রগতি বিষয়ে শিক্ষিত করার জন্য নিবেদিত। গ্রহাণু হল সূর্যকে প্রদক্ষিণকারী ক্ষুদ্র এবং পাথুরে মহাজাগতিক বস্তু, যা আমাদের সৌরজগতের আদিকাল থেকেই মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এর ইতিহাস ও পটভূমি বললে, আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালনের মূল ভিত্তি হল 1918 সালে 30 জুন রাশিয়ার সাইবেরিয়ায় ঘটে যাওয়া তুঙ্গস্কা ঘটনা। 1908 সালের এই দিনেই একটি বিশাল মহাজাগতিক পাথর গ্রহাণু বা ধূমকেতুর টুকরো রাশিয়ার তুঙ্গস্কা নদীর অববাহিকার ওপরের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বিশাল বিস্ফোরণ ঘটায়। এর ফলে প্রায় 2150 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 8 কোটি গাছপালা ধ্বংস হয়ে যায়। আধুনিক ইতিহাসে এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসা সবচেয়ে বড় গ্রহাণুর ধাক্কা বা বিস্ফোরণ হিসেবে বিবেচিত হয়। সৌভাগ্যবশত এলাকাটি নির্জন হওয়ায় কোনো মানুষের প্রাণহানি ঘটেনি, তবে এর ধাক্কায় শত শত মাইলের দূরের বাড়িঘর কেঁপে উঠেছিল। আন্তর্জাতিক গ্রহাণু দিবস কিভাবে উদযাপিত হয়? প্রতি বছর 30 জুন বিশ্বজুড়ে বিভিন্ন বিজ্ঞান জাদুঘর, বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় এবং মহাকাশ গবেষণা সংস্থা নানা আয়োজনের মাধ্যমেই দিবসটি পালন করে। শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যায় প্রতি আগ্রহী করতে বিভিন্ন সেমিনার, কুইজ এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। তরুণদের পক্ষে রাজনৈতিক ও সংসদীয় কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়। এই দিবসটি উদযাপনের জন্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এবং বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদ নানা ধরনের কর্মসূচি আয়োজন করে। এই আয়োজনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিশেষ বিতর্ক ও আলোচনা সভা, সংসদ বা আইনসভাগুলোতে বিশেষ অধিবেশনে বসে যেখানে দেশের ও বিশ্বের গণতান্ত্রিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়, জনসচেতনতামূলক কর্মসূচি, সাধারণ মানুষকে সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব বোঝাতে সেমিনার, প্রদর্শনী এবং শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ডিজিটালের মাধ্যমে বিভিন্ন পোস্টে, ভিডিও এবং হ্যাশট্যাগে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এই দিবসে যদি তাৎপর্য বলা যায়, বর্তমানে বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থার সংকট একটি বড় চ্যালেঞ্জ। এমন একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সংসদীয় দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর। গণতন্ত্রের ভিত্তি সংসদ হল জনগণের আশা। এই ঘটনার পরে বিজ্ঞানীরা উপলব্ধি করেন যে ভবিষ্যতে যদি এমন কোনো গ্রহাণু পৃথিবীর ঘন বসতিপূর্ণ অঞ্চলে আঘাত হানে, তবে তা মানব সভ্যতার জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। পরবর্তী 2014 সালে পদার্থবিজ্ঞানী ব্রায়ান মে এর নভোচারী রুস্টি সুইকার্ট এবং চলচ্চিত্র নির্মাতা গ্রিগ রিকার্টস সহ কয়েকজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞ একত্রিত হয়ে গ্রহাণু দিবস পালনের প্রস্তাব দেন। অবশেষে 2016 সালে ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গ্রহণ করে এবং প্রতি বছর 30শে জুনকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গুহানো দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2017 সালে 30শে জুন থেকে প্রথম বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হতে শুরু করে। গুহানো অর্থনৈতিক সম্ভাবনা বললে গুহানোগুলো শুধু ধ্বংসাত্মক এবং গবেষণার বিষয় নয়, এগুলিতে লুকিয়ে আছে বিভিন্ন অর্থনৈতিক সম্ভাবনা। অনেক গ্রহাণু মূল্যবান ধাতু যেমন সোনা, প্ল্যাটিনাম, লোহা এবং কোবাল্ট সমৃদ্ধ থাকে। এছাড়া প্রাণীর অণু বা বরফ থাকতে পারে যা শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা চর্চা শুনছিলেন। আজকে আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো আমাদের এই বাংলা ভাষা অনুষ্ঠান সাত রং এখানেই সমাপ্ত করতে চলেছি। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় দায়িত্বে ছিলাম আমি তাপসী নন্দী এবং সাথে
1: আমি মুনমুন দত্ত। নমস্কার।